আড়াই বেড়ারু বনাই দিনু হলা সজিল মানে গাউমা কেটিহরু ছোড়িহরু পাল্লে সবলে মোবাইল বগিরাছন মোবাইল ভর্ছন জান বুবা যায় ম গর ভন্দী চাড়ো ভন্ছন সবলে ভরিছন তেতির ও সাই কুন্নলমা বগে কি ত্রিশুলি বিতমা মিশিনে খোলা তপাই আমিকো মারিনে চলা মায়ের মারনু হলা শুদ্ধ জল পানি বগদছ বাগমতী জিমা মন বগছ সৈরী তালে ফেরি ভেট হলা বন্দি হল তিনি পানি দেখাই নয় চিতলে যে ভাই হো মর্দছু মর্ন লাই চড়দাই নকাল কেই গরি মলাই বাঁচনে উপায়ে ভরসক সময় গরুলা মরনে নিশ্চয় সদৈছ মরুলা নম্বরই হুঁদিন রে কে একপল্ট পাপকো ডর রতি বর নরাখি পাইলে বুয়ারি হরি নিস সই পাপ আইলে পরকটু নগয় তেই পাপলে পমরি দেই বাত কি তুমি লিখে নিন্দ্রাকা বসমা সবাই পরি গায়ে সীতা বাউতাই রোদে নিন্দ্রা বাট বিউ পিকন তা সমঝের বিহাল হুনি রাম সীতা বনম গর বসেছেন রে নিন্দ্রামা পড়েছেন রে ছক পরিথিন জলাশ্য বিউদা কে পিন ছাইন জরসঙ্গ বিহাল বর বসেছেন রে রামলে ছোড়ে হিঁড়েছেন রে অব কাহ জানে বিন্দ্রবনকো জঙ্গলমা একলাই পরিও মাইমাই ক্যাটাগরি তেসে মনে ছ পানিকো পানেরো ফুলবাড়ি আদেরো গজুর বসাও নাই রয় উঠা না উঠা শিলকে দাজু পূর্বাই উজেল ভয় ওই রাত শিল ভন্ডারি দেবী ভাগবত কথা নিত সারি বিস্তার গছু আমা